0: กันนี่ก็ได้กับอากาศวันนี้ชิลองปลาล็อกน้องสงับอันนี้ก็กันตากับบันตางินโยปัดบันพายปัดชกเวกับโปรแกรมยังกับบางวันล้ำเชพีฮักจิงแกรนชพังกับจิงยัดกับจิงกันโจกับบักฮัดอาร์สเนมกับจิงยัดเลนตีจงกับสอร์การฮับโปสอร์การประเด็งฮับโปกับจิงยัดล้ำจงอูนารินดราโมดีกินน้องชิมบันตาฮักอันนี้กับจิงแกรนกิลองด็อกเตอร์ดาริชาวาร์ thank you assistant professor departmentJoint Economic Support Nihu Shillong, Mr. Maria Hom Karkarang, Chief Spokesperson, Jong BGP, Mr. D. Banjob Mokim, Chief Correspondent, Shillong, kita kita lagi lain ngut, ya ke bapin yuk sengau, ya kan ni ke jing ikren, ke puar kabar mentah, tung yin sengap, ya kan ni ke jing ikren.
1: Pekajing alam Menteri Rang Bakduk Kari,Narendra Modi kala kenjok khat ars nem ke jingya ilinti ha ke jing senchar jongka. Na kalian ke BJP kala ya cekmat bat ke jing penkre ban sedang ya ke jingya lap ke bating e ha kari berok kewe ke batemu ban rak bet-bet ya ke rekod senchar jongka sorkar NDA syakipat ba. Ya ke ni ke jingya lap ke bala sedang nadu ke kendai terik ujilil la batai ba ke longkum kewe na ke program jing penkre pat ba ke ba angnu tam jongka hakini kisnem baladab. Ke ni ke jingya lapKene haduk kendai terik unai tung, bat kentau yar saudong, ya ke ee kebaka seng kala khot nenyo, kum ki khat ar senem, khat ar terli ki jingjob ki bakrao, ne kita ki 12 years, 12 big achievements jong ka sorkar umudi. Haka jo kapor, la kami ilinti ba ki menteri sorkar pedeng, ki menteri rangba, ki MP, ki MLA, bat ki lakngut ki nong tre jong ka seng kin let cekeleng keri, ban penlong ya ki jingya lang pat ba, ki jingya kendo bat ki lat patai kubor,Bat kejing ya keren bermarkmat bat kipat ba nong syong syong. Hadu kat no, kami ghalia kala kiw nadu ba kasorkar hapo kejing alam umudi, kala wan ha kebor ha usnem ar hajar khat saw. Bat hatu kasorkar, kala say sok mo ban wan ra, ya kejing kela ha katan jong kila.

খুলে ফিগি পারলক নং স্ঙাপ কেনে গেদে আকাশবাণী শিলং কবা ওয়ান শফি হে উলাইস পা সাউ কুই নিউ পয়েন্ট আর মিটার হাউ মিডিয়াম ওয়েভ উবাই আর কাত বা উফ্রাস পানি সাউ কিলো হাত বার পারলং নং স্ঙাপ ফিলা আর বানি অসঙ্গি হাকা নিউজ অন এয়ার অ্যাপ বাট কুম জো রু হাকা ডি টি এইচ তে পারলক নং স্ঙাপ হাকানি কাপর ইওয়ালাম শফি এক প্রোগ্রাম কি সুর তেন রায় তিন ইন্স ডাং নো একানি কা প্রোগ্রাম দেখি লাইটলি হি জিং রয় জং ই মার্ক স্টার ওয়ার্জরি কবে ইলা আই কাপ্তেং নালা রুমপে নংতা কামফের বোট পাত সা ডাক জিং রায় লানু বাট কুমনো কনে কটে কাকাশবাণী শিলং

জাইঙ্গিয়া স্টুডেন্টস মুভমেন্ট নি এডুকেশন সেল রং লেটার রাইটিং কম্পিটিশন যখন ভয়েস অফ দি ইউথ ছাত্র ছাত্রী রং মেঘালয় নি চিফ মিনিস্টার না কথা বিচং ইম্প্যাক্ট অফ কোল ব্লকেজ অ্যান্ড ইকোনমিক রিসেশন নি বিদিং সিয়াং থকা হা ইয়া কম্পিটিশন ও ক্লাস 10, 11, 12 আর আন্ডার গ্রেজুয়েট লেভেল ও ফরাইগবারং না জাইন্টা হেলস কলেজ ও আচাঙা হা ইয়ানো বা ক্রাঙ্গপারং খাসি বা ইংলিশ খুসি সিয়াংনা গতা মানাঙা হা জিএসএম প্রেসিডেন্ট নি জিএসএম নি প্রেসিডেন্ট লিনিং স্টার রুম্বাই ইয়া কম্পিটিশন কো আচানি মুকসুঙানি আরা ছাত্র ছাত্রী রংনা উয়ামাংনি আছংছাংনি ছানছিয়ানি রংকো ফারাগাতনা মাতনা গতা মুকসুঙে ওয়াচাহা নেওয়া গানাঙেন বা বাঙা ছাত্র ছাত্রী রং কলেজ বা স্কুল রিয়া মাছত মানা হাওদে দন্থং আয়াহা নেওয়া জানাপাঙা হা খবরনি খাছা বিছং রংকো ছাংসাছানি ছাংসাথাই ফরাইথাই না ইউনিয়ন অ্যান্ড ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন জওয়াই ও গতাল রকি উনগপা রামারংকো ওপ্রাকে উনাঙা খাসি হিলস অটোনোমাস ডিস্ট্রিক মেঘালয় হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নি মিনিস্টার ওয়াইলেট মিকিশলা যোগা দাউরু নি ছাসং যোগাকো জাকনা নাংছমুৎগপা উঙানি বিদিং আগানাঙা মডেল কোড অফ কন্ডাক্ট নি বিদিং ক্যাম্পেইনকো উঙাতাঙা চালনা রাবা খবরংকো ফরাইতানি সময়ন মাছতা খনাল বাপসান সময়ন সিমাং ইয়া প্রোগ্রাম কো খনাসোনা গতা মানগেন খনাতম সুইং গবা সাকান্তি কোন মথেলা ইয়া নাকাশো আনি শিলং ওয়ালনাম